0: হয়নে বুড়া চারবার নজিকে আইসকিও কানমা ঝুমকা গলামা সিকি বনাউনে ভন্ডা ভন্ডাই বর্ষ বিতন লাগে তো আজ তো এই সুনচারী পশল জানে পর্ছ হই
1: সুন জস্তো ছি যা পাই তাই বনাউনে কুরা পনি ভয় না খই র ভরপর্দ সুনচারী পশল ভেটিয়েকো
0: হ্যাঁ তাই পনি কি চিন্তা লি রনু ভাকো ভাদিং বিসিমা রইকো সলান শ্রী অকলা দেবী সুনচারী পশল মা বিশ্বাসিলো তথা ভরপর্দ অনি আমিলে বনে জস্তই ডিজাইন কা গড়গহনা বনাই দিনছন তা
1: ই আনে অগ্নি নে ভনু পর্দেন তা অইলে যাও না তো তেসে ভয়ে
2: আমি তো লাগিউ শ্রী অকলা দেবী সুনচারী পশল তিরা অনি তাই
3: हजुर हामी कहाँ तपाईले चाहेर भने जस्तै नयाँ सुनचारीका गर गहना अर्डर अनुसार तयार पारिनुका साथै बिहे व्रतबन्धका लागि रानीहार झुम्का नेकलेस बाला लगायत तपाईले सोचे जस्तै पुराना गर गहनासँग नयाँ गर गहना साथफेर गर्नु परेमा हामीलाई सम्झनुहोस्। सुनचारी खरिद बिक्रीका लागि विश्वासिलो र भरपर्दो नाम सलाङ श्री अकला देवी सुनचारी पसल धादिङ बेसी पुछार बजार।
0: प्रोपाइटर अनिल सुनार सम्पर्क मोबाइल नम्बर 9841179870 र 9860226